আজ বৃহস্পতিবার 28শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 18ই জুন 2026 খ্রিস্টাব্দ, 3রা আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:54 হয়ে 11 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:20 হয়ে 9 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 20 সেকেন্ড।

মৎস্যজীবী বন্ধুদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তায় জানানো হয়েছে, 18 জুন 2026 থেকে 21 জুন 2026 পর্যন্ত, অর্থাৎ আজ থেকে আগামী রবিবার পর্যন্ত, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উত্তর উপকূলে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কখনো কখনো ঘণ্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এই কারণে 21 জুন 2026 পর্যন্ত, অর্থাৎ রবিবার পর্যন্ত, আজ থেকে রবিবার পর্যন্ত

0: struck twice from the penalty spot in the 12th and 42nd minutes. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য, ডায়াবেটিক গ্যাংরিন প্রাণঘাতক, এ বিষয়ে বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। 8:00 জানা অজানা, ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্র পর্ব এক। 8:05 নজরুল গীতি শিল্পী কণিকা মজুমদার। 8:20 উত্তরণ, বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম ঝুলন মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। পর্ব দুই, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতে খেয়াল শিল্পী অমৃত সরখেল। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:30 গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান, বেরিয়ে পড়ি, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও সৌরিক ঘোষ। 12:00 আধুনিক গান শিল্পী সালমা সমাজপতি। 12:15 দোতারা সৌমেন্দু দাস। 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান, বাংলার সংস্কৃতি গম্ভীরা। সুচিস্মিতা দাসের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহল লাইভ অনুষ্ঠান, ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বিষয়ে পাঠদান করবেন চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হাইস্কুলের শিক্ষিকা প্রদীপ্তা চক্রবর্তী, সঙ্গে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি সুবোধ চন্দ্র সোরেন ও সহ শিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সংস্কৃতিকে পরিবর্তনশীল প্রেক্ষাপট, আলোচনায় মাধবচন্দ্র হাঁসদা এবং প্রধান মুর্মু। পর্ব এক, 6:38 কৃষি কথার আসর, বেগুনের রোগ পোকার সুসংহত নিয়ন্ত্রণ, ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ গান, পরিবেশনায় তারাপদ দেঘরিয়া ও সহ শিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা। প্রথমে বিজ্ঞানের খবর, এরপর আন্তর্জাতিক যোগ দিবস বিষয়ে ডক্টর তুষারকান্তি মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীত শরৎ অনিমা দাস। 9:30 নাটক গোপেনের গোপ রচনা স্বরাজ বসু, প্রযোজনা বিশ্বনাথ দাস। 10:00 বিশেষ অনুষ্ঠান প্রগতির এক যুগ সুস্বাস্থ্যের দিশা, আলোচনায় ডাক্তার কাজল কৃষ্ণ বণিক এবং ডাক্তার অনুপ কুমার রায়। 10:30 রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়। 10:45 আধুনিক কণিকা মজুমদার। 11:00 দোতারা সৌমেন্দু দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল ঠুমরি ও দাদরা শিল্পী অমৃতা সরখেল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত বাঁশি পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়। 6:35 রামচরিত মানস পর্ব 145। 6:45 ভজন অমিত রায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 আধুনিক সালমা সমাজপতি। 8:45 রজনীকান্তের গান অমরেশ মৈত্র। 9:10 রসধারা পাবিয়া ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সদায়। সকাল 11টায় পাশ্চাত্য

সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অভিরূপা ভাদুড়ী, বেলা ১২টায় সুরভি পাপিয়া ভট্টাচার্য, বেলা ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীত শরৎ অনিমা দাস, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫:১০ রবীন্দ্রসঙ্গীত স্বদেশ চট্টোপাধ্যায়, ৫:২০ উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা, সন্ধ্যায় ৬:১০ হিন্দি অনুষ্ঠান বার্তা, ৬:৩০ গুলগুলসন, সন্ধ্যে ৭:১০ দোতারা সৌমেন্দু দাস, সন্ধ্যে ৭:৩০ দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা, রাত ৮:০০ ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, রাত ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত ৯:১৬ স্পটলাইট, রাত ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, রাত ১১:১০ হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। এখন শুনবেন সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠান, বাঁশি শিল্পী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, প্রথমে রাগযোগিয়া কালিংড়া, পরে দেশকার।

এতক্ষণ যোগিয়া কালিংড়া ও দেশখার আগে বাঁশি বাজিয়ে শোনালেন পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, এখন রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরে শুনবেন রামচরিত মানস পর্ব 145।

এতক্ষণ শুনলেন ধারাবাহিক রামচরিতমানস পর্ব 145। এখন ভজন, শিল্পী অমিত রায়।

প্রথমেই কবি তুলসীদাস ও পরে কবি বিনোদের ভজন শুনলেন অমিত রায়ের কণ্ঠে। একটু পরেই দিল্লি কেন্দ্রের সংবাদ।

সময় বয়ে চলে তার নিজস্ব গতিতে, আর সেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষও ছুটে চলেছে প্রতিনিয়ত। আজকের পৃথিবীতে আমরা যেন এক অন্তহীন দৌড়ের মধ্যে বাস করছি। কাজের চাপ, দায়িত্বের বোঝা, ভবিষ্যতের চিন্তা, সাফল্যের আকাঙ্ক্ষা, সব কিছু মিলিয়ে আমরা এমন এক জীবনের মধ্যে ঢুকে পড়েছি যেখানে নিজের জন্য সময় বের করাটাই সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। তুমিও হয়তো এমন অনেক দিনের কথা মনে করতে পারবে যখন ভেবেছিলে একটু নিজের মতন করে সময় কাটাবে, প্রিয় মানুষের সঙ্গে গল্প করবে, কোথাও ঘুরতে যাবে কিংবা প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটাবে। কিন্তু শেষ পর্যন্ত কাজের চাপ, ব্যস্ততার অজুহাত কিংবা জীবনের নানান প্রয়োজন সেই ইচ্ছেগুলোকে পিছিয়ে দিয়েছে। আচ্ছা বন্ধু, একটা প্রশ্ন কি নিজেকে কখনো করেছো? জীবন কি শুধুই জয় আর পরাজয়ের হিসেব? জীবন কি শুধুই সফলতা আর ব্যর্থতার অঙ্ক কষার নাম? আমার তো মনে হয় জীবন তার চেয়েও অনেক বড়, অনেক সুন্দর। আমরা যদি প্রতিটি ঘটনাকে শুধুমাত্র লাভ ক্ষতির পাল্লায় না মাপি, যদি একটু হালকা মনে জীবনকে গ্রহণ করতে শিখি, তাহলে হয়তো বেঁচে থাকার আনন্দটাকেও আরও গভীরভাবে অনুভব করতে পারব। কারণ জীবন কোনো প্রতিযোগিতার মাঠ নয়, জীবন মানে সহযোগিতা এবং একসঙ্গে চলা। আর ঠিক এই কারণেই বনভোজন কিংবা পিকনিকের মতো ছোট্ট একটি আয়োজন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পিকনিক মানে শুধু খাওয়া দাওয়া নয়, শুধু আনন্দ উল্লাসও নয়, পিকনিক মানে একসঙ্গে থাকা। পিকনিক মানে সম্পর্কগুলোকে নতুন করে ছুঁয়ে দেখা। পিকনিক মানে কিছুক্ষণের জন্য মোবাইলের পর্দা থেকে চোখ সরিয়ে মানুষের মুখের দিকে তাকানো। পিকনিক মানে প্রকৃতির কাছে ফিরে যাওয়া এবং নিজের কাছেও ফিরে আসা। আজ আন্তর্জাতিক বনভোজন দিবস। এই দিনটি আমাদের সেই কথাটাই বারবার মনে করিয়ে দেয় যে মানুষ কিন্তু কখনোই একা বাঁচতে পারে না। মানুষ গল্প করতে চায়, হাসতে চায়, গান গাইতে চায় এবং অবশ্যই সমস্তটা তার স্মৃতিতে ধরে রাখতে চায়। জীবনের সমস্ত চাপ, উদ্বেগ আর ক্লান্তির মধ্যে খুঁজে নিতে চায় কিছু নির্মল আনন্দের মুহূর্ত। আমি তোমার কথা বন্ধু অঙ্কিতা আজ আন্তর্জাতিক বনভোজন দিবস নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তার আগে এখন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

0: বন্ধু, সত্যি তো গানে গানে আমরা তো হারিয়ে যেতেই পারি। তোমার সঙ্গে বনভোজন দিবস নিয়ে কথা বলবো, তার আগে এখন সময় আজকের দিনের বিশেষত্বটা শুনে নেওয়ার।
1: আজ এই দিনে
0: 1875 সালে আজকের দিনে সুনয়নী দেবী, খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী, জন্মগ্রহণ করেন কলকাতা তথা ভারতের সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে। সুনয়নী দেবীর চিত্রকলা ভারতীয় পুরাণ দ্বারা প্রভাবিত হয়েছিল। তাঁর চিত্রকর্মে চরিত্রের দীর্ঘায়িত ভারী চোখের পাতা জনপ্রিয় মোটিফ হিসেবে রয়ে গেছে। সুনয়নী দেবী ভারতীয় শিল্পজগতে নারী দৃষ্টির প্রচলন করেন। তিনি কোমলতা এবং এক বিশেষ কমনীয়তার ধাঁচে নারী নিঃসঙ্গতা এবং বিষণ্ন ভাব ফুটিয়ে তুলেছেন, যা আমাদের তাঁর একান্ত ব্যক্তিগত জীবনের আভাস দেয়। 1906 সালে আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী অনিল কুমার দাস জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবন থেকেই স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং যুগান্তর দলে যোগদান করেন। পরে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দি রাখা হয়। সেখানে ব্রিটিশ পুলিশ এবং কারা কর্তৃপক্ষের অমানসিক শারীরিক নির্যাতনে মাত্র 26 বছর বয়সে 1932 সালের 17ই জুন তাঁর মৃত্যু হয়। 1913 সালে আজকের দিনে মাসিক সাহিত্য পত্রিকা ভারতবর্ষ প্রকাশ

0: প্রকাশিত হয়। দ্বিজেন্দ্রলাল রায় এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। এই পত্রিকা শুধু সাহিত্য চর্চা নয়, সচিত্র ঐতিহাসিক বিষয় প্রকাশের জন্যও পরিচিত ছিল।
1: আজ এই দিনে
0: দেখো, আজকে যে আমরা এই পিকনিক বা বনভোজনের কথা বলি, তার ইতিহাস কিন্তু বেশ পুরনো। পিকনিক শব্দটার উৎপত্তি নিয়ে নানান মত রয়েছে। সাধারণভাবে মনে করা হয় ফরাসি শব্দ পিকনিক, PIQUENIQUE থেকে ইংরেজি এই পিকনিক শব্দটার জন্ম হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে

0: অনধিক 300 শব্দে।
1: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
0: অথবা মেইল করো আমাদের, আমাদের মেইল আইডি yuvavanikolkata@gmail.com অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
1: চিঠি পাঠানোর শেষ তারিখ 21 জুন 2026।
0: তাহলে আরো একবার জানিয়ে দিই জুন মাসের বলতে চাই এর বিষয়,
2: সেরা সেরা।
3: বন্ধু, তোমাকে যে কথা বলছিলাম পিকনিক, পিকনিকের কথা উঠলেই আমাদের চোখের সামনে সাধারণত ভেসে ওঠে খেলার মাঠ, গাছের ছায়া, রান্নার গন্ধ, কিংবা হাসি আড্ডা ভরা একটা দিন। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে, পিকনিক আসলে কেবল একটা ভ্রমণ বা বিনোদনের আয়োজন নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের সংস্কৃতি, স্মৃতি এবং লোকজ সাহিত্যের এক অদৃশ্য সেতুবন্ধন। খেয়াল করে দেখবে, মানুষ যখন প্রকৃতির কাছে যায় তখন সে শুধু পরিবেশ বদলায় না, তার প্রকাশভঙ্গিও বদলে যায়। চার দেওয়ালের মধ্যে যে মানুষটা হয়তো চুপচাপ থাকে, খোলা আকাশের নিচে সেই হঠাৎ গান ধরতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, কিংবা কোনো পুরনো গল্পের ঝুলি খুলে বসতে পারে। যেন প্রকৃতি মানুষের ভিতরে লুকিয়ে থাকা শিল্প সত্তাকে আরও একটু জাগিয়ে দেয়, আর সেখানেই লোক সংস্কৃতির প্রবেশ। বাংলার গ্রাম্য জীবনের উৎসব, মেলা, চড়ুইভাতি কিংবা বনভোজন, এসবের সঙ্গে গান ছড়া, কৌতুক, গল্পকথা এবং লোকজ শিল্প চর্চার সম্পর্ক বহু পুরনো। আজও কোনো বনভোজনের আসরে যদি হঠাৎ ভাটিয়ালি, বাউল, ভাওয়াইয়া কিংবা লোকগানের সুর ভেসে আসে, তাহলে পরিবেশের সঙ্গে তার এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। কারণ এই গানগুলোর জন্মই হয়েছে প্রকৃতির কাছাকাছি মানুষের জীবন থেকে। একইভাবে সাহিত্য বনভোজনের আবহকে সমৃদ্ধ করে। বাংলার সাহিত্য জুড়ে প্রকৃতি যেন একটা বড় অংশ দখল করে রেখেছে। কবিদের কবিতায়, গল্পকারের লেখায়, ভ্রমণ কাহিনীতে কিংবা স্মৃতিকথায় বারবার ফিরে ফিরে এসেছে নদী, মাঠ, বন, ঋতু এবং মানুষের মিলিত জীবন। তাই পিকনিকের আসরে যখন কেউ একটা কবিতা শোনায় কিংবা কোনো সাহিত্যিকের লেখা স্মরণ করে, তখন সেটা নিছক সাংস্কৃতিক পরিবেশনা হয়ে থাকে না, বরং প্রকৃতি ও মানুষের সম্পর্ককে নতুনভাবে অনুভব করার একটা মাধ্যম হয়ে ওঠে। জানো বন্ধু, লোক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার সহজতা। সেখানে বড় মঞ্চের প্রয়োজন হয় না, জাঁকজমকেরও দরকার পড়ে না। কয়েকজন মানুষ একসঙ্গে বসে গান গাইতে পারে, গল্প বলতে পারে, ধাঁধা নিয়ে খেলতে পারে, আবার লোককথাও ভাগ করে নিতে পারে। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যেই এক ধরনের আন্তরিকতা তৈরি হয়, যা অনেক সময় আনুষ্ঠানিক অনুষ্ঠানেও খুঁজে পাওয়া যায় না। হয়তো সেই কারণেই পিকনিকের প্রকৃত সৌন্দর্য শুধু ভ্রমণে নয়, সাংস্কৃতিক আবহের মধ্যেও লুকিয়ে থাকে। জানো বন্ধু, এই যে বারবার বলছি, সাহিত্যের পাতায় আমরা বনভোজনকে অর্থাৎ পিকনিককে খুঁজে পাই কেমনভাবে? ধরো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার অপু এবং দুর্গার মধ্যে আমরা এই বনভোজনের আয়োজন দেখতে পাই। তাদের জীবনে কিন্তু কোনো আড়ম্বর নেই, নেই বড় কোনো আয়োজন কিংবা রঙিন প্যাকেট ভর্তি খাবার। কি আছে বলতো? আছে কল্পনা আর আনন্দকে নিজের মতো খুঁজে নেওয়ার ক্ষমতা। বনের মধ্যে খেলনা বাটি নিয়ে বসে পড়া, ছোট্ট মাটির উনুন বানিয়ে রান্নার অভিনয় করা কিংবা সামান্য উপকরণ দিয়ে বেগুন ভাজার মধ্যে উৎসব খুঁজে নেওয়া, এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় বনভোজনের আনন্দ আসলে আয়োজনের আকারে নয়, অনুভূতির গভীরতায়। অন্যদিকে আমরা যদি টেনিদার গল্পের দিকে তাকাই, তাহলে বনভোজন যেন এক অন্য রূপ নিয়ে হাজির হয়। সেখানে আছে বন্ধুদের দল, আছে হাস্যরস, আর আছে অবধারিতভাবে খাওয়া দাওয়ার প্রসঙ্গ। ঝন্টি পাহাড়ি হোক কিংবা অন্য কোনো অভিযান, টেনিদা আর তার সঙ্গীদের কাছে খাবার যেন একটা আলাদাই আকর্ষণীয় বিষয়।

গল্প যত এগোয় খাওয়ার আলোচনা ততই জমে ওঠে। কখনো কাটলেট, কখনো কচুরি, কখনো আবার রসগোল্লা, সব কিছুই গল্পের আনন্দকে আরও রসালো করে তোলে। আর আমাদের বনভোজন মানে সকালের খাবারে ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল কিংবা আলুর দম, দুপুরে ভাত ডাল আলুর চিপস তরকারি, তাতে একটু চিংড়ি মাছ থাকবে কি? আর মাছের কালিয়া, মাংস কষা, চাটনি, পাঁপড়, শেষ পাতে মিষ্টি তো থাকতেই হবে। তাই বন্ধু, জীবনের আনন্দ মানে বড় কিছু পাওয়া নয়, আনন্দ মানে একসঙ্গে বসে খাওয়া, গল্প করা আর ভাগ করে নেওয়া। সেই কারণেই পিকনিকের স্মৃতি যতটা প্রকৃতির ততটাই খাবারের, যতটা বেড়ানোর ততটাই মিলন মেলার। টেনিদার কথা স্মরণ করেই এখন একটা মিষ্টি মিষ্টি গান রইল তোমার জন্য।

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

বন্ধু, অনুপম রায় এবং অর্ক মুখোপাধ্যায়ের কণ্ঠে তোমার সঙ্গে ফিরে এলাম আমি আজ আন্তর্জাতিক বনভোজন দিবস উপলক্ষে। নানান দিক নিয়ে তোমার সঙ্গে কথা বলছি, কখনো ইতিহাস, কখনো সাহিত্য, কখনো আবার মানুষের অবসর কিংবা মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ উঠে এসেছে। এই সমস্ত আলোচনার সঙ্গে সঙ্গে এমন কয়েকটা বিষয় রয়েছে যেটা হয়তো সবসময় আলোচনা হয় না, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা কি? বনভোজনের সঙ্গে পরিবেশ সচেতনতার একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, কারণ আমরা যে প্রকৃতির কোলে আনন্দ খুঁজতে যাই, সেই প্রকৃতিকেই যদি ক্ষতিগ্রস্ত করি তাহলে বনভোজনের মূল উদ্দেশ্যটাই তো ব্যর্থ হয়ে যায়। দুঃখের বিষয়, অনেক সময় দেখা যায় পিকনিকের শেষে খাবারের প্যাকেট, প্লাস্টিকের বোতল, থার্মোকল, চিপসের মোড়ক কিংবা অন্যান্য বর্জ্যে ভরে যায় প্রাকৃতিক স্থান। যে জায়গাটা কয়েক ঘন্টা আগে ছিল সুন্দর এবং নির্মল, মানুষের অসচেতনতায় সেটাই পরিণত হয় দূষণের কেন্দ্রে। অথচ প্রকৃতির কাছ থেকে আনন্দ নেওয়ার অর্থ প্রকৃতির প্রতি দায়িত্ব গ্রহণ করা। সেই কারণে আজ প্লাস্টিক মুক্ত পিকনিকের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য বা পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার করা, আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলা, ব্যবহৃত স্থান পরিষ্কার রেখে আসা, এসব কিন্তু কোনো বাড়তি কাজ নয়, এগুলো একজন সচেতন নাগরিকের কর্তব্য। আন্তর্জাতিক বনভোজন দিবসে হয়তো আমরা এই অঙ্গীকারটুকু করতেই পারি, আমরা শুধু আনন্দ করতে নয়, একসঙ্গে দায়িত্ব নিতেও শিখব, সহযোগিতার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়াবো আর প্রকৃতির সান্নিধ্যে গিয়ে তাকে আরও সুন্দর এবং নিরাপদ রাখার চেষ্টা করব। তবেই বনভোজন সত্যিকারের অর্থে মিলন, শিক্ষা এবং সচেতনতার এক পূর্ণাঙ্গ উৎসবে পরিণত হবে। বন্ধু, তোমার সঙ্গে কথা বলছি তোমার যুববাণীর বন্ধু অঙ্কিতা। আজকে তোমার যুববাণীর আর কোন কোন বন্ধু থাকছে তোমার সঙ্গে সেটাই শুনে নেব। বেলা ১১টা থেকে গীতাঞ্জলিতে থাকছে অন্বেষা এবং সৌরিক, বেলা ১২টা থেকে মৈত্রীতে থাকছে প্রিয়াশা, সন্ধ্যে ৭টা থেকে মৈত্রীতে থাকছে ঋত্বিক এবং রাত ৯টা থেকে ১০৭ এফএম রেনবোতে থাকছে প্রিয়ষ্মা এবং ব্রতদীপ। তো পিকনিক নিয়ে তোমাকে যে কথাটা বলছিলাম, দেখো একটু আগেই তোমাকে সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা কি আমাদের আলাদা করে দিয়েছে, সেটা কি আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে? আসলে না, প্রযুক্তি আসলে মানুষের যোগাযোগের নতুন পথকে খুলে দিয়েছে। সত্যি বলতে কি, এর মধ্যে কোনো বিরোধ আছে বলে আমার মনে হয় না, কারণ যে কোনো মাধ্যম নিজে কিন্তু কখনোই খারাপ বা ভালো হতেই পারে না, আমরা কেমনভাবে তাকে ব্যবহার করছি সেটাই আসল কথা। আজ পিকনিকের একটা পরিকল্পনা হয়তো দেখবে সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকেই শুরু হচ্ছে, বহুদিনের হারিয়ে যাওয়া স্কুলের বন্ধুত্ব আবার সেখানেই শুরু হচ্ছে, কোনো ক্লাব, সংগঠন কিংবা পরিবারের বনভোজনের খবরও এখন মুহূর্তেই পৌঁছে যাচ্ছে অনেক মানুষের কাছে। সেই অর্থে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে কাছাকাছি আনার কাজও করছে, কিন্তু একই সঙ্গে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আমরা কি কখনো কখনো মুহূর্তটাকে উপভোগ করার চেয়ে সেই মুহূর্তের ছবি তোলায় বেশি ব্যস্ত হয়ে পড়ছি? আমরা কি প্রকৃতির দিকে তাকানোর বদলে মোবাইলের পর্দার দিকেই বেশি তাকিয়ে থাকছি? এই প্রশ্নগুলোর উত্তর নিজেকেই খুঁজে নিতে হবে। হয়তো সবচেয়ে সুন্দর

ভারসাম্যটা সেখানে যেখানে প্রযুক্তি আমাদের সংযুক্ত করবে কিন্তু আমাদের অনুভূতির জায়গা দখল করে নেবে না। ছবি থাকবে, স্মৃতি থাকবে, সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়াও থাকবে, কিন্তু তার আগে থাকবে মানুষের সঙ্গে মানুষের কথোপকথন, একসঙ্গে হাসার আনন্দ আর প্রকৃতির সঙ্গে কিছু নির্ভেজাল সময় কাটানোর অভিজ্ঞতা। এখন তো গরম আর মাঝে মাঝে বৃষ্টি, কিন্তু এই সময়টাই আমাদের একেবারে ঠিক করে নিতে হবে যে শীতকাল এলেই আমরা কিন্তু ব্যাগ গুছিয়ে ঠিক চলে যাব পিকনিকে। এতক্ষণ তো তোমার সঙ্গে কথা বলছি, বনভোজন নিয়ে কথা বলতে বলতে মনটা যেন কেমন করে উঠছে বেরিয়ে পড়ার জন্য। তাই সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বেরিয়ে পড়ার সুযোগ হাতছাড়া করে তো লাভ নেই। তাই চলো শান এবং ইমন চক্রবর্তীর সঙ্গে আমরা খানিক বেরিয়ে পড়ি।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন রজনীকান্তের গান, শিল্পী অমরেশ মৈত্র।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। আন্তর্জাতিক যোগ দিবসে আগামী 21 জুন কলকাতায় দেশের মূল অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপনা ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং ওই অনুষ্ঠানে যোগাভ্যাস করবেন। আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে লক্ষাধিক মানুষ অংশ নিতে চলেছেন।
1: पूरे भारत देश में हम मना रहे हैं। हमारे प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में लगभग 1 लाख तक लोग कलकत्ता में जुड़ेंगे। हमारा मेन इवेंट जो है योग का, वो कलकत्ता में होने जा रहा है। और ये बारी का जो हमारा योग दिन है, उसका जो थीम हमने चुना है, योग फॉर हेल्दी एजिंग। इसका मतलब है कि बुढ़ापे में भी स्वास्थ्य अच्छा रखने के लिए सभी ने आज से योगा करना चाहिए।
0: এদিকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আগামী শনিবার 20 তারিখ হুগলির তারকেশ্বর যাবেন প্রধানমন্ত্রী মোদী। তাঁকে স্বাগত জানাতে আজ তারকেশ্বর রাজবাড়ির মাঠে স্বচ্ছতা অভিযান পালন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিধায়ক সন্ত পান সহ পুলিশ ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে। অধিবেশন শুরুর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আজ বিধানসভা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। সেখানে উপস্থিত থাকার জন্য মন্ত্রিসভার সব সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সকাল 10:30 নাগাদ শুরু হবে এই বৈঠক। রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করার স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই দলেরই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত কয়েকদিন ধরেই চলছিল মামলার শুনানি। গতকাল শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা।

দাঁড়াও। মেসিকে দেখতে গিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্ট এই ঘটনায় তাকে রক্ষা কবচ দিলেও তিনবার হাজিরা এড়ান অরূপ। আজ কিছুক্ষণ আগেই থানায় উপস্থিত হন তিনি। এদিকে গতকালই মেসির টিমের পক্ষ থেকে নিরাপত্তার অভাব নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি পাঠানো হয়। নির্দিষ্ট নিয়ম ভেঙে অরূপ বিশ্বাস সহ বহু লোক মাঠে ঢুকে পড়েন বলে অভিযোগ জানান তারা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর আচরণ সব নিয়মকে ছাপিয়ে যায় বলেও ওই চিঠিতে দাবি করা হয়। অরূপ বিশ্বাসের আচরণে কলকাতা হাইকোর্টও অত্যন্ত ক্ষোভ ব্যক্ত করেছে। একাধিক দুর্নীতি ও প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আজ ভোরে কোচবিহার নিয়ে যাওয়া হয়। গতকাল ফুলবাগান থেকে তাকে গ্রেপ্তারের পর কলকাতা পুলিশের একটি দল সড়ক পথে দিনহাটায় নিয়ে যায়। আজ তাকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে। স্থানীয় থানাতেই রয়েছেন তিনি। তার পুলিশ হেফাজত চাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনেয়ার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জামিন দেওয়া হয়েছে। গতকাল কলকাতার নগরদায়রা আদালত তার জামিন মঞ্জুর করে। তবে 1 লক্ষ টাকার বন্ডে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গত আগস্ট মাসে ইডি তাকে গ্রেপ্তার করেছিল। আগামী বছর মার্চ মাসের মধ্যে হলং বনবাংলো সাধারণের জন্য খুলে দেওয়া হবে। আলিপুর জেলার মাদারিহাটে গিয়ে বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও এই খবর দেন। তিনি বলেন, 1950 সময় নির্মিত এই বনবাংলোটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ কেন্দ্র। 2024 সালে এক অগ্নিকাণ্ডে বাংলোটি পুড়ে যায়। হাইকোর্টের রায় মেনে পুরনো আদলে বাংলোটি কংক্রিটের তৈরি করা হবে। তবে বহু পর্যটকের স্মৃতিতে জড়িয়ে থাকা কাঠের বাংলো অবশ্য নির্মাণ সম্ভব হচ্ছে না। কলকাতার বেহালা ফ্লাইং ক্লাব সহ রাজ্যের বিভিন্ন গন্তব্যে বিমান পরিষেবা চালু করার সম্ভাবনা খতিয়ে দেখতে সরকার উদ্যোগ নিয়েছে। এজন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে রাজ্য পরিবহন দপ্তরের প্রতিনিধিরা যৌথভাবে গতকাল মালদা বিমানবন্দর পরিদর্শন করেন। পাশাপাশি সেখানকার পরিকাঠামো এবং সামগ্রিক অবস্থা নিয়ে তারা জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। এর ভিত্তিতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া একটি বিস্তারিত রিপোর্ট দিল্লিতে পাঠাবে। অন্যদিকে বেহালা ফ্লাইং ক্লাব থেকে বিমান পরিষেবা চালু করা যায় কিনা তা খতিয়ে দেখতে ড্রোনের মাধ্যমে বিমানবন্দর সমীক্ষার ব্যবস্থা করেছেন বেহালা পশ্চিমের বিধায়ক মন্ত্রী ইন্দ্রনীল খা। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে বাঘের হামলায় আবারও এক মহিলা মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। বছর 45 বন্দনা দাস কুলতলির মইপিট এলাকার বাসিন্দা। রাজ্যে এবছরের স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30 নাগাদ এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে বলে বোর্ডের রেজিস্ট্রার ডক্টর দিব্যেন্দুকর জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30 মিনিটে।

0: उरुग्वे को 3-2 से हराकर सेमीफाइनल में प्रवेश किया। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी कोलकाता শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান মিডিয়া ওয়েভ 97.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন স্বরোৎপাদন, রাগ মুলতানি, শিল্পী অনিমা দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক রায়চৌধুরী।

এতক্ষণ মুলতানির আগে শরৎ বাজিয়ে শোনালেন অনিমা দাস, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক রায়চৌধুরী।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এতক্ষণ দোতারা বাজিয়ে শোনালেন সৌমেন্দু দাস। আকাশবাণী কলকাতা শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে অমর প্রেম ছায়াছবির গান, প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনলেন অমর প্রেম ছায়াছবির গান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি বর্ণালী সিংহ। প্রথমে বিশেষ বিশেষ খেলার খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া অ্যান্ড হার্জিগোভিনার, কানাডা কাতারের মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। গতকাল ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে, ঘানা পানামাকে 1-0 গোলে পরাজিত করেছে। ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খর্ব ম্যাকাও ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিডে ওয়ার্ল্ড টিম র্যাপিড ও ব্লিডস দাবা চ্যাম্পিয়নশিপের রাউন্ড 6-এর ম্যাচে আজ ভারতের 1 নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খেলার খবরে। প্রথমে ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ কে এর ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। কলম্বিয়ার হয়ে ড্যানিয়েল মুনোজ 40 মিনিটে প্রথম গোল করেন। এরপর উজবেকিস্তানের আব্বেস বেক ফয়জুল্লাহেভ 60 মিনিটে গোল শোধ করেন। তারপর 65 মিনিটে কলম্বিয়ার লুইস দিয়াজ ও দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে হ্যামিল্টন কাম্পাস গোল করে ব্যবধান বাড়ান। এর আগে গ্রুপ এল এর ম্যাচে আজ টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ঘানার কালেব ইরেঙ্কি গোল করেন। ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে সিয়াটেল স্টেডিয়ামে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। ফিফা ফুটবল বিশ্বকাপে গতরাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দেয়। অন্য ম্যাচে পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। মোহনবাগান সুপার জায়ান্ট এ যোগ দিলেন ভারতের জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল ভেকে। 1 বছরের চুক্তিতে মোহনবাগানে খেলতে আসা রাহুল জাতীয় দলের হয়ে 50টিরও বেশি ম্যাচ খেলেছেন। চুক্তি সইয়ের পর তিনি জানান, ডার্বি ও মোহনবাগানের হয়ে ট্রফি জেতাই লক্ষ্য তাঁর। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুইয়াং এ আজ মহিলাদের 51 কেজি বিভাগে শেষ 16 লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুচেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তিনি কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। এদিকে কোয়ার্টার ফাইনালের

0: আল ভারতের আরও তিন বক্সার লড়াইয়ের ময়দানে নামবেন। মহিলাদের 65 কেজি বিভাগে সানে পোল্যান্ডের কিঙ্গা ক্রোভকার মুখোমুখি হবেন, 57 কেজি বিভাগে প্রাচী নামবেন চীনা তাইপেয়ের প্রতিযোগীর বিরুদ্ধে, পুরুষদের 55 কেজি বিভাগে নিখিল মুখোমুখি হবেন আজারবাইজানের প্রতিযোগীর বিরুদ্ধে। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খর ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16-এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে 22-20, 21-15 গেমে হারিয়ে অস্মিতা শেষ আটে নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খর্ব কোয়ার্টার ফাইনালে ওঠেন। লখনৌয়ে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানকে 170 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। আফগানিস্তানের ফিডে ওয়ার্ল্ড টিম র্যাপিড ও ব্লিৎজ দাবা চ্যাম্পিয়নশিপের রাউন্ড 6-এর ম্যাচে আজ ভারতের 1 নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। অর্জুনের দল MGD1 আজ সার্বিকভাবে কার্লসেনের WRChess দলকে হারিয়ে দিয়েছে। খেলার খবর শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা, এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে আধুনিক গান, শিল্পী মান্না দে।

নানা রঙের গান এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর নিয়ে আলোচনা করব। এতে অংশ নিয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এবং তার সঙ্গে কথা বলেছেন সঞ্চালক বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব। বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব বলেন, শ্রী চক্রবর্তী, স্পটলাইট অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব বলেন, আজকের আলোচনা শুরু করার আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কি বলেছেন তা নিয়ে একটু আলোচনা করা যাক। ট্রাম্প প্রশাসন আমেরিকায় প্রথম এই নীতিকে সামনে রেখে তাদের বিদেশ নীতি পরিচালনা করছে। বর্তমানে আমাদেরই ভারতই প্রথম এই নীতিকে প্রাধান্য দিয়ে এগোতে হবে, যাতে আমরা পরস্পরের জাতীয় স্বার্থকে সঠিকভাবে তুলে ধরতে পারি। এমন অনেক বিষয় রয়েছে যেখানে দুদেশের জাতীয় স্বার্থ একই, এই কারণেই দুদেশের মধ্যে কৌশলগত সম্পর্ক তৈরি করা সম্ভব হয়েছে। শ্রী চক্রবর্তী, ডক্টর জয়শঙ্কর যে ভারতই প্রথম নীতির কথা বলেছেন সে বিষয়ে কিছু আলোকপাত করুন। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, দুদেশের মধ্যে অবশ্যই নানা পরস্পর বিরোধী স্বার্থ রয়েছে, কিন্তু কৌশলগত নানা গুরুত্বপূর্ণ দিকও রয়েছে। দুটি দেশ, বড় দেশ যখন পরস্পরের কাছাকাছি আসে তখন স্বার্থের কিছু সংঘাত থাকতেই পারে, তবে এগুলিকে আমরা দ্বিমত হওয়া বলে বর্ণনা করতে পারি। দুদেশের মধ্যে পরস্পরের স্বার্থকে ছাড়িয়ে যাওয়ার অনেকগুলি বিষয় রয়েছে। আমেরিকার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সেটাই হয়েছে, কিন্তু আবার অনেক দিক আছে যেখানে একমত হওয়ারও প্রচুর জায়গা রয়েছে। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ককে কৌশলগত সম্পর্ক বলে বর্ণনা করা হয়। যে সমস্ত বিষয়ে পরস্পরের মধ্যে মতৈক্য রয়েছে সেগুলি তো বটেই, যে বিষয়গুলি নিয়ে ঐক্যমত হওয়া যায়নি সেগুলি নিয়েও আগামী দিনে আলোচনা চালাতে হবে, এটাই হল বাস্তবতা। বিভিন্ন দেশই বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ করেই এগোয়, আমাদেরও সেই রাস্তা নিতে হবে। প্রথমে নিজেদের স্বার্থকে সুরক্ষিত করতে হবে, তারপরে অন্যান্য দিকেও ঐক্যমত হওয়ার চেষ্টা করতে হবে। ডক্টর জয়শঙ্কর তার বক্তব্যে এই বিষয়টাই বোঝাতে চেয়েছেন। বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব বলেন, এবার আমরা মার্কিন বিদেশমন্ত্রী ভারত ও আমেরিকার কৌশলগত সম্পর্ক নিয়ে কি বলেছেন সেদিকে একটু দৃষ্টি দেব। তিনি বলেছেন, ভারতে বহু সুযোগ তৈরি হচ্ছে, সেই সঙ্গে বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। ভারত হল সেই রকম একটি দেশ যাদের সঙ্গে আমেরিকার মূল্যবোধের মিল রয়েছে, সেই সঙ্গে বেশ কিছু স্বার্থের মিল রয়েছে, তাই ভারতকে সঙ্গে নিয়েই আমেরিকাকে পথ চলতে হবে। বর্তমানে গোটা বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে, ভারতেও এই অনুষ্ঠান হবে। মার্কো রুবিও বারবার করে বলেছেন তিনি নিজে এদেশে উপস্থিত হয়েছেন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সুযোগগুলি নিয়ে আলোচনা করার জন্য। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আধুনিক অর্থনীতির মূল ইস্যুগুলি এবং সুযোগ সুবিধাগুলির দিকে যদি দৃষ্টি দিই

তাহলেই বুঝতে পারব ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করার জন্য উপযুক্ত জায়গাতে রয়েছে। দুদেশের সম্পর্ক মজবুত হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় পক্ষের মানুষজনেরই বহু সুবিধা হবে এবং তাতে আন্তর্জাতিক স্তরেও বড় প্রভাব পড়বে। বিশেষ করে আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলির মোকাবিলায় ভারত ও আমেরিকা একত্রে চললে বেশ কিছু সমস্যার সহজ সমাধানে পৌঁছানো সম্ভব। বিদেশমন্ত্রী রুবিও যে বিবৃতি দিয়েছেন তাতে দ্বিপাক্ষিক সম্পর্কের সদর্থক দিকগুলির ওপর আলোকপাত করা হয়েছে। সে দেশের 250 জন্মবার্ষিকী উপলক্ষে পারস্পরিক সম্পর্কের এই সদর্থক দিকগুলিকেই প্রাধান্য দেওয়া উচিত। আমাদের বোঝা উচিত বাস্তব সম্মতভাবে কি করে দুদেশের সম্পর্ককে আরও সহজতর করা যায় এবং মতনৈক্যের জায়গাগুলিকে কিভাবে মিটিয়ে নেওয়া যায়, আমরা সেটাই চেষ্টা করে চলেছি। বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব বলেন, সাপ্লাই চেন লজিস্টিক বা পরিকাঠামো শৃঙ্খলা বিষয়ে নানা আলোচনা হচ্ছে, এ নিয়ে আপনার কি মতামত? বিনায়ক রঞ্জন চক্রবর্তী বলেন, এই যে সরবরাহ শৃঙ্খলার কথা বলা হচ্ছে তার মাধ্যমে দ্বিপাক্ষিক যোগাযোগ থেকে বহুপাক্ষিক যোগাযোগ ব্যবস্থায় পৌঁছানো সম্ভব। যদিও অনেকেই বলে থাকেন দ্বিপাক্ষিক যোগাযোগই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গোটা বিশ্বই এখন দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে, ভারত ও আমেরিকা তার ব্যতিক্রম নয়। আমি মনে করি যেসব বাণিজ্য চুক্তি ও দ্বিপাক্ষিক সমঝোতা তৈরি হয়েছে তা WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার আগের যেসব বহুপাক্ষিক চুক্তি ছিল তার থেকে অনেকটাই আলাদা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত পরিষ্কার করে দিয়েছেন তিনি ওইসব পুরনো চুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেন না। সেজন্য মার্কো রুবিও খুব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা ভারতের জন্য নয়, এ ব্যাপারে কোনো বাধা নেই, রাশিয়া ভারতের বহুদিনের অংশীদার ও বন্ধু। আমার প্রশ্ন হল, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব ভারতের ওপর কেন প্রভাব পড়বে না? মার্কো রুবিও আসলে এ ব্যাপারে কি বলতে চেয়েছেন? তিনি আংশিক সত্য কথা বলছেন, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার সামগ্রিক ক্ষতি হয়েছে, সেই সঙ্গে ভারতেরও ক্ষতি হয়েছে। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আমাদের দেশে যে জ্বালানি তেল লাগে তার 70-80% আমদানি করা, সুতরাং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপালে ভারতে তো তার প্রভাব পড়বেই। কাজেই ভারতকে নিশানা করা হচ্ছে না এই নিষেধাজ্ঞা শুধুমাত্র রাশিয়ার জন্য, এ কথাটা ধোপে টেকে না। আবারও বলছি, এটা সত্যের একটা দিক। আসল ব্যাপারটা হল, রাশিয়ার সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক থাকুক এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অপছন্দ, কাজেই নিষেধাজ্ঞার প্রভাব ভারতের ওপর তো পড়বেই। আমেরিকা সবসময়ই চায় ভারত যেন তাদের শিবিরেই ঢুকে পড়ে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, এটা আমাদের নীতি নয়। আমরা কৌশলগত আত্মনিয়ন্ত্রণকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি। বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব বলেন, ভারত এবং চীনের মধ্যে সম্পর্কের ব্যাপারে কিছু আলোকপাত করেন কি? এই সম্পর্কে কি ক্রমাগত উন্নত হচ্ছে? বিনায়ক রঞ্জন চক্রবর্তী বলেন, আমরা চীনের সঙ্গে সম্পর্কে ব্যাপারে অনেকটাই অগ্রগতি করতে পেরেছি, বৃহত্তর ক্ষেত্রে নানা বাণিজ্যিক সহযোগিতা হচ্ছে, সেই সঙ্গে পরস্পরের স্বার্থে বেশ কিছু বাণিজ্য চুক্তিও হয়েছে। বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব বলেন, ভৌগোলিক দিক থেকে কাছাকাছি অবস্থান কি দুদেশের নিকটে আসার অন্যতম কারণ? বিনায়ক রঞ্জন চক্রবর্তী বলেন, ভৌগোলিক নৈকট্যের কথা তো অস্বীকার করা যায় না, এ বিষয়টা আমরা সবাই জানি। তার থেকে বড় কথা হল, বর্তমানে চীন বিশ্বের অন্যতম বৃহত্তর অর্থনীতি, বহুদিক থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে। চীন হল সর্ববৃহৎ উৎপাদনশীল দেশ, তাদের সরবরাহ শৃঙ্খলাও বহু, সেজন্য দুদেশের সম্পর্ক নিয়ে পিছিয়ে থাকা চলবে না। এদিকে তাকিয়েই বাণিজ্য সম্পর্কের ভারসাম্যকে দ্রুত কাছাকাছি আনতে হবে। আমরা যেমন চীনে রপ্তানি বাড়াতে চাই, তেমন চীনও ভারতে রপ্তানি ও বিনিয়োগ করতে খুবই আগ্রহী। ইতোমধ্যে মোবাইল ফোন ইত্যাদি আরও নানা বিষয়ে তারা বিনিয়োগ করেছে এবং করতে আগ্রহী হয়েছে। তবে চীনের বিনিয়োগের ব্যাপারে কিছুটা সংরক্ষণশীল মনোভাব পোষণ করা প্রয়োজন। আবার এদিকটাও মনে রাখতে হবে যে চীন কিন্তু অন্যতম বৃহৎ অর্থনীতি, কাজেই তাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ককে গুরুত্ব দিতেই হবে। এই

সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত স্বার্থ, বিশেষ করে অর্থনৈতিক স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, বিদেশ নীতির এটাও একটা প্রধান দিক। বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব বলেন, শ্রী চক্রবর্তী ভারতকে দীর্ঘদিন ধরেই দক্ষিণী বিশ্বের নেতা হিসেবে গণ্য করি। আমাদের দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তা অত্যন্ত মজবুত জায়গায় গিয়ে পৌঁছেছে। বহু সংস্থা ভারতের মডেল অনুসরণ করতে চাইছে। এই দিকে তাকিয়ে ভারত ও আমেরিকার মতো দুই বৃহত্তর অর্থনীতির দেশ কিভাবে আন্তর্জাতিক ক্ষেত্রগুলিতে একমত হতে পারে, ভারতের স্বার্থকে আমরা কিভাবে সর্বাধিক গুরুত্ব দিতে পারি, বিশেষ করে কৃষিক্ষেত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন, কৃষি ও প্রাণীজ ক্ষেত্রকে সংরক্ষণের আওতায় আনতেই হবে। কি করে আমরা সেটা করতে পারি, এই বিষয়টাকে কি করে আলোচনার টেবিলে নিয়ে আসা যায়? পিনাকরঞ্জন চক্রবর্তী বলেন, এই দুটি ক্ষেত্রকে আমরা কিছুতেই উন্মুক্ত করে দিতে পারি না। আমাদের দেশের মানুষ ও অর্থনীতির জন্য এই দুটি ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা কি কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে পারি না, বিশেষ করে কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে? আপনি নিশ্চিত মানবেন, কিছু ক্ষেত্রে সবসময় ঐক্যমত রয়েছে, আবার কিছু ক্ষেত্রে একমত হওয়ার কোনো জায়গা নেই। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে, নিউজিল্যান্ড, গ্রেট ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সুবিধার দিকে নজর রেখে অত্যন্ত ভালো দ্বিপাক্ষিক সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব বলেন, গোটা বিশ্বের এখন যা পরিস্থিতি, বিশেষ করে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে স্বার্থের সংঘাত চলছে, তা কতটা সমস্যা সৃষ্টি করতে পারে? পিনাকরঞ্জন চক্রবর্তী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়ে ঐক্যমতে পৌঁছতে হবে। একবার শুনেছি সমঝোতা হলো বলে, আবার পরক্ষণেই তা ভেস্তে যাচ্ছে। সব দিকে তাকিয়েই অতি শীঘ্রই সব পক্ষের গ্রহণযোগ্য চুক্তি সম্পন্ন করা প্রয়োজন। বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব বলেন, পিনাকরঞ্জনজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। পিনাকরঞ্জন চক্রবর্তী বলেন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফর নিয়ে আলোচনা শুনলাম। এতে অংশ নিলেন প্রাক্তন রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী এবং তার সঙ্গে কথা বললেন সঞ্চালক বৈভব জ্যোৎস্না শ্রীবাস্তব। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইউক্রেন এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজির পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রদান করবেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার সুইজারল্যান্ড, বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের মুখোমুখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026 সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ প্রযুক্তি ও পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology and tourism.
0: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উদ্ভাবকদের ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করার এবং সবার জন্য সুফল বয়ে আনার আহ্বান জানান। এরপর সেদেশের প্রবাসী ভারতীয়দের এক সমাবেশেও বক্তব্য রাখার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা বলেন। স্যাঁ গোবের চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে মূলত বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। প্যারিসে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত ও ফ্রান্স যৌথভাবে নিজ শহরে ভারত ইনোভেট উদ্যোগ চালু করেছে, যা ভারতীয় ডিপ টেক স্টার্টআপগুলির জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে। এই কর্মসূচিতে 120টিরও বেশি ভারতীয় স্টার্টআপ অংশ নেয়। ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফার্মাকোপিয়াসের ষোড়শ আন্তর্জাতিক সম্মেলনে ওষুধ সংক্রান্ত গুণগত মানের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণে ভারত ক্রমবর্ধমান নেতৃত্বের বিষয়ে পুনরায় নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশনের একটি প্রতিনিধি দল চলতি মাসের 15-17 পর্যন্ত আয়োজিত 3 দিনের এই সম্মেলনে অংশ নেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেছেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাঁরা কথা বলেছেন।

0: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা দিল বলে উল্লেখ করেছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেস্কিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালাল ইউক্রেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের নিয়ন্ত্রণে এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশে হামের প্রকোপ আরই বেড়ে চলেছে। গত 24 ঘণ্টায় হাম ও হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 5টি শিশুর। এই নিয়ে দেশে মোট 666 জনের মৃত্যু হল। স্বাস্থ্য পরিষেবা মহানির্দেশালয় DGHS জানিয়েছে, মৃতদের মধ্যে 93 জনের দেহে হামের জীবাণু ধরা পড়েছে। বাকি 573টি শিশু প্রাণ হারিয়েছে হামের মতো উপসর্গ নিয়ে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট UG-র পুনরায় পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর জোর দেন মন্ত্রী। যাবতীয় প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক নিযুক্ত আধিকারিকরা বিভিন্ন রাজ্যে মোতায়েন থাকবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশকের নেতৃত্বে কেন্দ্রীয় কমান্ড সেন্টারে রিপোর্ট দেবেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শনিবার 20 জুন হুগলি জেলার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 23তম কিস্তির টাকা প্রদান করবেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গেছে, সারা দেশের 9,44,00,000 বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 18,880 কোটি টাকা পাঠানো হবে। 2,18,00,000 বেশি মহিলা কৃষকও এই সুবিধাভোগীদের তালিকায় রয়েছেন। শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000 বেশি কৃষক এই কিস্তি বাবদ 907 কোটি টাকা পাবেন বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। শ্রী মোদী এই উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃষি সহায়ক উদ্যোগেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ও পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বীমা প্রকল্প। এই প্রকল্পে 2026-27 আর্থিক বছরে 1,10,00,000 বেশি কৃষককে বীমার আওতায় আনা হবে। নমামি গঙ্গে সহ জলশক্তি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিলের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বৈঠক করেন। বৈঠকে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার এবং এই দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ও। জেলাশাসকরাও ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। জলজীবন মিশন নিয়ে জেলাশাসকদের দ্রুত কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয় বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের যোগ ও আয়ুষ চিকিৎসা অবহেলিত হয়েছিল। বর্তমান সরকার সেই ত্রুটি দূর করে সুস্থ জীবন বজায় রাখতে যোগের প্রচার করবে। তিনি আজ নবান্নে আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদবের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। আগামী রবিবার 21 জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের যে প্রধান অনুষ্ঠান হবে তাকে কেন্দ্র করে আগামী 3 দিনের কর্মসূচিও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: আমাদের আগামীকাল রান ফর যোগা, যোগার জন্য যে কালকে কর্মসূচি আছে, এই কর্মসূচি কলকাতার 11টি জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় হবে। তার মধ্যে একটি বড় কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সম্মুখস্থ স্থান থেকে আমাদের ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যাতে ইতিমধ্যে অনেকে নাম অন্তর্ভুক্ত করেছেন।
0: রাজ্যে খুব শীঘ্রই জাতীয় নাট্য উৎসব হবে বলে ন্যাশনাল স্কুল অব ড্রামার অধিকর্তা চিত্তরঞ্জন ত্রিপাঠী জানিয়েছেন। তিনি আজ রবীন্দ্র সদনে ভবিষ্যতে নাটককে কিভাবে দেখতে চাই শীর্ষক আলোচনা সভায় আরও জানান, NSD-র তত্ত্বাবধানে একটি নাট্য কর্মশালা এবং 3 মাসের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। প্রশাসনিক ব্যবস্থায় দুর্নীতি রোধে প্রযুক্তির ব্যবহার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নৈতিক মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির বিকাশও সমানভাবে প্রয়োজন বলে সাংসদ ও কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিমত প্রকাশ করেছেন।

শুনছেন হিন্দি ছায়াছবির গান, এবারে পরিচয় ছায়াছবির গান। গীতিকার গুলজার, সুর দিয়েছেন রাহুল দেববর্মন। প্রথম গানটি আশা ভোঁসলে, কিশোর কুমার ও সহশিল্পীদের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে কটি পতং ছায়াছবির গান। গীতিকার আনন্দ বক্সি, সুর দিয়েছেন রাহুল দেববর্মন। প্রথম গানটি লতা মঙ্গেশকর ও কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

আনন্দী ছাছবি গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন আবহাওয়া নৈশবিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯২%, সর্বনিম্ন ৬২%। বৃষ্টি হয়েছে ২.১ মিলিমিটার।

সেন্টার। মৎস্যজীবীদের জন্য এক সতর্ক বার্তা জানানো হয়েছে, 19 জুন থেকে 21 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল ও সংলগ্ন সমুদ্র অঞ্চলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া, যা মাঝে মধ্যে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই 19 জুন থেকে 21 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। এবারে অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব। 19 জুন সঞ্চয়িতা ও গীতাঞ্জলি সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায় রামচরিত মানস, 146তম পর্ব, 6:35 6:45 ভজন শিল্পী তুরবান বেরা, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সৃজনী পাল, 8:30 নজরুলগীতি শিল্পী দেবী কাঘোষ, 8:50 লোকগীতি শিল্পী অমিত গুহ, 9:00 শ্যামাসঙ্গীত শিল্পী তনুশ্রী সিনহা রায়, 9:10 রাজধারা উপস্থাপনায় পূজা মিশ্র, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি উপস্থাপনায় পূজা মিশ্র, 12:20 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 2:30 শুনবেন খেয়াল শিল্পী পলাশ কুড়ি। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:20 উর্বশী উপস্থাপনায় পুনাম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান উপস্থাপনায় পুনাম সিং, 7:10 লোকগীতি শিল্পী অমিত গুহ, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনাম সিং, 8:00 ছায়াছবির গান নানা রঙের গান, 8:15 স্পটলাইট, 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:00 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কোরআন থেকে পাঠ, সঙ্গীতাঞ্জলি 6:05 6:30 আজকের চাষবাস খরিফ মরশুমে সুগন্ধি ধানের চাষ বলবেন ডক্টর মলয় কুমার ভৌমিক, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা রোগ নিরাময়ে যোগা প্রথম পর্ব বলবেন রাখি চট্টোপাধ্যায়, 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও কার্তিক ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী এরিনা মুখোপাধ্যায়, 8:00 জানায় কথিকা ভারতের ভূগর্ভে জ্বালানির মানচিত্রণ দ্বিতীয় পর্ব বলবেন সুনীত রায়, 8:00 নিরাময় বর্ষাকালে ত্বকের সমস্যা ও তার নিরাময় বিষয়ে ডক্টর সুরজিৎ গড়াইয়ের সাক্ষাৎকার, স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার গ্রহণ করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 8:20 গান্ধী চর্চা গান্ধীজির মন্ত্র সত্যমেব জয়তে বলবেন নন্দলাল ভট্টাচার্য, 8:30 শরৎ শিল্পী সোহম চট্টোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট অতিথি ডোকরা শিল্পী গীতা কর্মকার প্রযোজনা সময়িতা দাস, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও দেবজিৎ অধিকারী, 12:00 শ্যামাসঙ্গীত শিল্পী তনুশ্রী সিনহা রায়, 12:15 লোকগীতি শিল্পী অমিত গুহ, 12:33 উনজমির দুন ফসল কৃষি ক্ষেত্রে সুসংহত সারের ব্যবহার ডক্টর সৌমেন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 1:00 গীতিকা 1:45 মহিলা মহল কাজের খোঁজে অতিথি ঋতুপর্ণা পাত্র প্রকাশক উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, 2:30 সাঁওতালি অনুষ্ঠান সাঁওতালি গান পরিবেশনায় পূর্ণচন্দ্র সরেন ও সহশিল্পীরা, এরপর বর্তমান কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দুর্গাদাস সরেনের সাক্ষাৎকার। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বিতান্দে, অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা, 5:30 বিদ্যার্থীদের জন্য 11 শ্রেণী রসায়ন নিয়ে আলোচনা, অংশগ্রহণে কলিন্স ইনস্টিটিউটের শিক্ষক অমিত চট্টোপাধ্যায় ও 2 শিক্ষার্থী, 6:00 সাঁওতালি গান করুণ হিমরম ও সহশিল্পীদের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠান ঐতিহ্যবাহী সংস্কৃতির পরিবর্তনশীল প্রেক্ষাপট আলোচনায় মাধবচন্দ্র হাঁসদা ও প্রধান মুর্মু, 6:38 কৃষি কথার আসর গলদা চিংড়ির বাচ্চা তৈরি চাষ ও তার বাণিজ্যিকীকরণ ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, গ্রীষ্মকালীন ফসলে মাকড়ের সমস্যা ও প্রতিকার ডক্টর কিঙ্কর সাহার সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:30 সমীক্ষা শিরোনাম জীবনে জীবন যোগ বলবেন রাহুল তেওয়ারি, 8:00 নাটক নটবরের শেষ সংলাপ রচনা তপন পাল প্রযোজনা অনন্যা মজুমদার, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শরৎ শিল্পী সোহম চট্টোপাধ্যায়, 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা দাঁ,

50-এ ভজন তুরবান বেড়া, 10টায় ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষ, 10:50 আধুনিক গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়, 11:10 সেতার শিল্পী সৌমাল্য চক্রবর্তী। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:06 হয়ে 15 সেকেন্ড। জয় হিন্দ।